0: अभी आप सुन रहे थे आ जाना छूले मेरी चुनरी सनम, अभिजीत भट्टाचार्य और अनुराधा श्री राम जी आपको सुनाने वाले थे फ्रॉम द मूवी बीवी नंबर वन से भी आपने सुने हैं। हमें आशा है कि ये सब गीते आप सुन करके अपने घर पर जरूर नाच रहे होंगे। सुनने वालों, समय हो चला है विज्ञापन का, चलिए मिलकर सुनते हैं विज्ञापन, उसके बाद मैं आप सभी से फिर मिलने वाली हूँ।
1: तो आनंद राम सूत वकालत का काम करता है, जब भी आपको एक बढ़िया वकील की जरूरी पड़ गया है।
2: Ingeschreven en gespecialiseerd in de rechtsgebieden register van de orde. Algemene rechtspraktijk, hieronder vallen burgerlijk recht, oftewel civiele zaken, bestuursrecht en strafrecht. Personen- en familierecht, zoals echtscheiding, alimentatiezaken, omgangsregelingen, ouderschap en erkenning. Jeugdrecht met volgende gebieden: jeugdbeschermingsrecht, onder toezichtstelling, uithuisplaatsing en jeugdstrafrecht.
1: Advocatenkantoor aan het Raamsoet, aan de Hof van Delftlaan 87B, Delft meer, telefoonnummer 015-21-59-22-7.
3: Voor hulp bel nu 015-21-59-22-7.
1: Advocatenkantoor aan het Raamsoet.
4: U luistert naar Hindustani Radio, Radio Faro.
5: Digitale radio, wagonfm.nl.
6: Dit is het Fahon Hindustani Radio Nieuws. Goedemorgen, ik ben Frank van der Klucht. Groenland heeft een krachtige waarschuwing gegeven aan het Texaanse oliebedrijf Greenland Energy, dat nauwe banden heeft met president Donald Trump. Het bedrijf is in het oosten van Groenland begonnen met voorbereidingen voor proefboringen, terwijl daarvoor geen toestemming was verleend door de Groenlandse autoriteiten. Rond 2:00 vannacht was er een explosie bij een woning aan de Zwanenbloemlaan in Arnhem. Daarbij sprongen een aantal ramen, maar de bewoner raakte niet gewond. De politie doet onderzoek naar de oorzaak en de dader zonder dat er verdachten zijn momenteel. In de eerste helft van dit jaar waren er 581 explosieaanslagen op woningen, 124 minder dan een jaar eerder. De Triodos Bank waarschuwt dat de extreme hitte en langdurige droogte in Europa de economie zwaar kunnen treffen. De schade wordt geraamd op ongeveer 180 miljard euro, oftewel 1% van het bruto binnenlands product van de EU. Arbeidsproductiviteit daalt, de landbouwproductie krimpt met 3-7% en voedselprijzen stijgen en de elektriciteit wordt ook duurder. Noord-Spanje bereidt zich voor op een volledige zonsverduistering woensdagavond. Het evenement trekt bijna 500.000 extra buitenlandse bezoekers. Hotelprijzen zijn fors gestegen, overnachtingen in hostels kosten 400 euro en afgelegen gebieden registreren 5 keer zoveel boekingen als normaal. Ook worden files verwacht op de wegen. En dan tot slot het weer. Vanochtend voert zwakke zuidelijke wind warme lucht aan. De zon schijnt flink, in het noorden aanvankelijk nog wel wat wolken. Rond het middaguur wordt het al zomers, 25 graden in het noorden, 29 graden in het zuiden. En tot zover het nieuws op Fahon Hindustani Radio.
7: Adverteer nu bij Fahon Hindustani Radio en bel met de afdeling sales. Telefoonnummer 070 365 22 47.
0: क्षमा करना सुनने वालों, अभी आप सुन रहे थे विज्ञापन और प्रोग्राम को मैं आगे में जारी करने वाली हूँ। यहाँ से कुछ फरमाइशें हम पेश करेंगे राबिया जी के वास्ते, जबकि राबिया जी का कल सोमवार को जन्मदिन जो है, तो ढेर सारे बधाइयाँ, शुभकामना और खुशियाँ ही खुशियाँ हम पेश करने वाले हैं राबिया के लिए। और हमें आशा है कि राबिया ये प्रोग्राम को सुन रहे होंगे। तो ज़रा सा हम देखें, एक मिनट सुनने वालों, अभी हम कुछ बातें करेंगे। जी हाँ सुनने वालों, यहाँ से हम पेश करेंगे फरमाइशें राबिया जी के वास्ते, जबकि राबिया जी का कल सोमवार को जन्मदिन जो है, तो ढेर सारे बधाइयाँ खुशियाँ आशीर्वाद पेश किया जाता है फाहोन क्रू के ओर से। तो राबिया, ये गीत हम पेश करते हैं आप ही के नाम।

What a beautiful mix is dat, joh. Al je hebt kunstmatige intelligentie, kijk je AI, die zei ook, kijk je ook de zang, alles is gecreëerd door computers. Pachmrit Baki hai sarhi chhi bajne mein agla bayan ek jabardast song hai he lave kar hi awa from the music pharmacy the stars bilkul naya song hai 2 months ago release kiya gaya aur kafi logo ne dekha hai pasand kiya hai aur nagma ka bol hai rupa 3 रोहित छेरी के ब्यूटीफुल आवाज में आप एंजॉय कीजिए हिलावे करी अव्वा

0: تیرے پاس آ کے میرا وقت گزر جاتا ہے. آشا جی اور روی صاحب مل کے آپ کو سنائیں یہ شاندار گیت گیت غزل کے کاریکرم میں. چلو دیکھتے ہیں, چلو دیکھتے ہیں لائن. اور ہندوستانی راجی خدا ناوند خدا ناوند
1: ہلو
0: ہلو دخ مفرو ارسلا کیسے رہ لے
1: تو کیسے
0: بس چلے دھیرے دھیرے بڑا دل بطور آواز سن لی
1: Toen zei hij, ja, hij zegt, nou, daar zijn ze er niet. Dan gaat hij over bij hem, die nummer.
0: Klopt, als het een paar keer overgaat, dan gaat hij overschakelen naar de planner van Vrouwen Hindustani Radio.
1: Oh, ik dacht, oh god, ik zei, nee hoor, dat geeft helemaal niet, zegt hij hoor.
0: Oh,
1: dat dus vandaar, ik zei, excuses voor hoor.
0: Nee, kooi wat, nee.
1: Maar het warm, is het zo warm?
0: Toen dat de chapie heet hoor.
1: Ik was een paar dagen weg.
0: Oh, تو گرمیاں لے کے آئی لے ہوئی ہے واشنگٹن.
1: یا کوسے ہونا ڈائٹ چلا نہیں رہا میں اس
0: وقت. اوہ موئے نہیں دا تو خبر ہے
1: مجھے تو کہنا ہے کہ دس بیچ رہ میں
0: پرسیز
1: ایک بنی سو ویک ہن ٹپ مخوت
0: ماں میں دے تو ویرے زات اتے تو ایک میج ویک
1: ہاں تو سے کہ ہی اس وی ویم اف ہی بین ان سلاپ کہ پون سومل سٹول ان کھائی درین سومل ہے بائی دن دن او نہیں ہا ایف ان ویلا کہ کہ نہ لک
0: گیت غزل
1: میں
0: ارے تو باقی دفعہ وقت ایک چیز تو ویل جانا تو یہ ہے ویل کراؤ کر لی تھا پی لاس کا سانگ ہاں سنا دیکھ رہی
1: ہوں ایک ویل آلس اپ کھلو میا ویچے وقت پیس ایک ویل بائی ایدر انسٹیر ایک ویل سو سانگ چاند چاند جانے کہاں ہو گیا تم کو چہرے سے پردہ ہٹا نہ جان دے سو پہ سانگ
0: پراکتک لیت تم کے تیاتر دا پارل یاد درا دل
1: او دے او دے سا کا خوشوں مجھے کتنا پیار ہے تم سے
0: او فن تیاتر دا پارل
1: یا دس دے سا تری نا کٹ نو این خوشوں اور او دے سا او سو سال پہلے مجھے تم سے پیار تھا ہاں
0: کیا بات ہے ہیل موئی
1: یا یا کٹ موئی خوشوں سا کسور
0: Dat geloof ik best.
1: Ik weet kippenvel van.
0: Nee, dat geloof ik best. Ik
1: ook, ik had echt een brok in mijn keel.
0: Gewoon door blijven gaan.
1: Ja, ik doe mijn best hoor.
0: Mevrouw Ersila, met welk lied kunnen wij jou vanavond blij maken? Bedankt.
1: Een bolie of hem toch? Ik had die Jozef
0: van Gaanara. Jozef van Gaanara.
2: Van de film Admi Musafi.
1: Oh ja, ja, Admi.
0: Oh, de title song?
2: Ja.
1: مسافر ہے آتا ہے جاتا ہے
0: اور آگے جاؤ اور آگے جاؤ سنی
1: لیں اور آگے جاؤ بتائی لی تو اس پر موئی نمبر
0: اچھا سب پراخت کا نمبر نیتر موئی نمبر اچھا پراخت کا نمبر
1: ایک اپنے بیچ موئی لکھا تیز نو دس پندار ایک بیچ نمبر
0: اوکے نہیں پریما
1: یہ بیت ہے آتا جاتا یہ بیت اس تیز فن کوم تیز فن خان
0: تیز فن خان یا
1: مدونے نکسان
0: نہیں در اس انرداد سے ہو
1: Je moet er mooie dingen denken ook, toch?
0: Precies, dat klopt. Ja. Aan goede dingen denken, kwade dingen gewoon weer achterwege laten. Ghana heb je betaald, toch?
1: Ja, Ghana. Daarom ben ik even gaan verdiepen in mooie nummers, hoor.
0: Precies, goed. Heel mooi.
1: Deze vind ik wel mooi, hè? Oh, deze was ook de Sakina Koi Mandir.
0: Sorry?
1: Sakina Koi Mandir, dit moet ik nog even kijken.
0: साथी मोहफन मोहम्मद रफी
1: साथी
0: ना कोई मंजिल
1: इनके
0: चला तुझे लेके आई दिल जाने कहां से
1: भी रूप तेरा मस्ताना प्यार तेरा दीवाना फूल कोई ना हमसे हो गया
0: प्रैक्टिस एल मोमेंट
1: या एक दो में बेस्ट हो
0: तो
1: इन तो तो सीखी ना
0: रेडियो सुनल करिए तो सीखिए
1: सब
0: गुरु है वो गुरु हम लोग के सुरनाम कहाँ गुरु रहा हम लोग के गुरु के रहा तो याद है लेकिन रेडियो
1: और यू भी मोई सब वादा कर ली साजना
0: तेरे बिना मैं न रहूँ
1: या एक अब बेसा तो कुछ सोम फोर ऑफ वीक एक्स अंदर एहसान तेरा रो बस
0: वही फिल्म जंगली
1: मुझे पलकों की छावे रहने दो एहसान तेरा हो दादी सो को मोए
0: क्या बात है शाबाश Oké, mevrouw Hirschi, dank je wel.
1: Ja, graag gedaan hoor. Leuk dat jullie met je gesproken te hebben.
0: Ja, wij ook.
1: En
0: volgende week zijn we er nog hoor.
1: Sorry?
0: Volgende week zijn we er weer.
1: Ja, dat weet ik,
0: En nee, als ik wegblijf of als wij wegblijven, dan geven wij altijd door.
1: Oh, maar wat af en toe door de wel je dan bien ke.
0: हाँ तो बोली ला बोली ला बोली बोलत बोलत गटे खिए सुखाई के और यूसुफ पनियो न दही सम के
1: यूसुफ कुछ कर ले बोल दी यूसुफ के कैसे असिस्टेंट ना तो के दान हाँ हाँ ना तो खराब ये ए मार सो ब्लेव इट वाल एन एंड तो सुलेक ए इस दत वे इस खबाबल्ड है वे
0: सेकर भी इधर
1: अच्छा एंड क्रूचेस एंड तोत तोत स्नेल वेर हैं
0: या तोत दुफाउंड के
1: फाइन आफन
0: Mevrouw Ursula, u ook. Fijne avond, heel veel luisterplezier en tot next time.
1: Ja. Oké, okay, bye bye.
0: Ursula, dag.
1: Oké, dag.
0: Ye thi Ursula ji, Rotterdam ke rehne wale. तो जिस समय आप तार कर रहे होंगे तार उठाकर घूमिए घुमाइए दबाइए ढूंढिए द्री मिनटों ऊपर हल्फ हल्फ हल्फ तीन है 10 बजे तक हम सब रहेंगे तो लीजिए मैं मैती मुकेश द हार्ट ऑफ मिलियंस का एक गीत आपको सुनाता हूँ इस तरह से देखते हैं निकिती सस्तक का ये फिल्म है दिल ने फिर याद किया सोनिक ओमी के साज पर बहुत प्यारा गीत है

भी एक मस्त बड़ी सॉन्ग है, फिल्म के नाम है फागुन 1958 का, was ik nog niet in geboren mensen, maar het is een ontzettend mooie liedje van Padmashri Mohammed Rafi aur Asha ji ka hai. Isme Madhu Bala Bharat Bhushan is film mein kaam kiya hai. Aao milkar suna jaye for Geeta ji.